আজ শুক্রবার, 13ই ভাদ্র 1948 শকাব্দ, 4ঠা সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ, 17ই ভাদ্র 1433 বঙ্গাব্দ। সূর্যোদয় 5টা বেজে 21 মিনিট হয়ে 38 সেকেন্ডে, সূর্যাস্ত 5টা বেজে 49 মিনিট হয়ে 38 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 57 মিনিট হয়ে 17 সেকেন্ড।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গ উপকূলবর্তী অঞ্চলে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই।

প্রথম পর্ব। এরপর সাঁওতালি গানে কুলোমণি সরেন ও সহশিল্পীবৃন্দ, মদন মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:38 কৃষি কথার আসর, মাছ চাষে সরকারি সুযোগ ও সম্ভাবনা, এ বিষয়ে ডক্টর তাপস কুমার ঘোষালের সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। এরপর লবণাক্ত অঞ্চলে খারিফ ফসলের চাষ, এ বিষয়ে ডক্টর সুশান্ত কুমার সারেঙ্গির সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। 7:30 সমীক্ষা বলবেন সুপ্রিয় মিত্র। 8:00 নাটক সবুজ মানুষ, রচনা প্রেমেন্দ্র মিত্র, অদৃশ বর্ধন, দিলীপ রায় চৌধুরী এবং সত্যজিৎ রায়, নাট্যরূপ অদৃশ বর্ধন, প্রযোজনা জগন্নাথ বসু। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার, পণ্ডিত অসীম চৌধুরী। 9:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনুরাগ দত্ত। 10:00 বাংলা ছায়াছবির গান, 10:30 নজরুল গীতি, পরিবেশনায় শ্যামল চন্দ্র রায়। 10:50 লোকগীতি কার্তিক দাস পাউল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় অরুণ কুমার বসু। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত, পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত সুসৌমী মাইতি। 6:35 রামচরিত মানস, শুনবেন 223 পর্ব। 6:45 ভজন, পরিবেশনায় শতভিষা মুখোপাধ্যায়। 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় দেবার্ঘ সাহা। 8:30 নজরুল গীতি শ্যামল চন্দ্র রায়। 8:55 লোকগীতি কার্তিক দাস পাউল। 9:10 রাজধারা, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ। 10:15 আঞ্জুমান, উপস্থাপনায় সুফিয়া সেরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান পপ এক্সপ্রেস, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 12:00 সুরভি, উপস্থাপনায় জ্যোতি প্রসাদ। 12:20 এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠানের উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে খেয়াল, পরিবেশনায় দিলীপ কর্মকার। সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত অনুরাগ দত্ত। 5:20 উর্বশী। 6:10 হিন্দি অনুষ্ঠান। 6:30 গুলগুলসান, এই তিনটি অনুষ্ঠানেরই উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 7:10 নজরুল গীতি শ্যামল চন্দ্র রায়। 7:30 দর্পণ, উপস্থাপনায় দেবিকা গুপ্ত। 8:00 ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ফ্রম মি টু ইউ, উপস্থাপনায় অভিষেক মণ্ডল। 11:10 হিন্দি ছায়াছবির গান। এতক্ষণ শুনলেন আজ অর্থাৎ 4 সেপ্টেম্বর 2026 শুক্রবারের অনুষ্ঠান পরিচিতি সম্পর্কে। এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শরদ, পরিবেশনায় পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। প্রথমে শুনবেন রাগ যোগিয়া কলিঙ্গরা এবং পরে ভৈরবী। শুনছেন শরদ, পরিবেশনায় পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়।

প্রথমে যোগিয়া কালিংরা এবং পরে ভৈরবী রাগে শরৎ পরিবেশন করলেন পণ্ডিত শ্যাম গঙ্গোপাধ্যায়। সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হল। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সুসৌমি মাইতি।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, পরিবেশনায় সুসৌমি মাইতি। রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো।

এতক্ষণ শুনলেন রামচরিত মানস, আজ শুনলেন 223তম পর্ব। এখন শুনবেন ভজন, পরিবেশনায় শতভিষা মুখোপাধ্যায়।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় দেবার্ঘ সাহা।

সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আজ যেহেতু শুক্রবার, তাই আমি ভাবছিলাম যে সবার জন্যই কিন্তু একটা জমজমাট উইকেন্ড অপেক্ষা করছে। প্লাস আজকে অনেকের ছুটিও রয়েছে। জন্মাষ্টমীর তালের বড়া আর মিছরি মাখনের স্বাদ নিতে নিতে আজকের পোস্টারটা যারা দেখে নিয়েছো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য বলি, আজ সকালে এই যে আড্ডা দিতে বসেছি তোমাদের সঙ্গে, আড্ডা তো একটা বিষয় থাকেই। তো আজকে এমন একজন মানুষকে নিয়ে আড্ডা দেব, মানে বাংলা সাহিত্যের আধুনিকতার ইতিহাসে তিনি এমন এক নাম যাকে কোনো একটি নির্দিষ্ট নিক্তিতে সেভাবে মাপা যায় না, মানে নির্দিষ্ট সাহিত্যিক পরিচয়ের মধ্যে আবদ্ধ করা কিন্তু খুব কঠিন। তিনি কবি, তিনি ছোট গল্পকার, ঔপন্যাসিক, কিশোর সাহিত্যিক, কল্পবিজ্ঞান লেখক, গোয়েন্দা, রোমাঞ্চকর কাহিনীর স্রষ্টা, রম্য রচয়িতা, চিত্রনাট্যকার, গীতিকার, আরও কত কি বলে শেষ হবে না। অর্থাৎ তিনি এক বহুমুখী প্রতিভা, তাই না? তাঁর সাহিত্য জীবনের বিস্তার যেমন দীর্ঘ, তেমনি তার সৃষ্টির বিষয় বৈচিত্র্য বিস্ময়কর। প্রেম, প্রকৃতি, দারিদ্র, নগরজীবন, শ্রমজীবী মানুষ, নিঃসঙ্গতা, বিজ্ঞান, মহাকাশ, অভিযান, রহস্য, হাস্যরস, কি নেই বলতো তার লেখায়? কোনো বিষয়ই তার সৃষ্টিশীলতার বাইরে থাকেনি কিন্তু। তবে বন্ধু, প্রেমেন্দ্র মিত্র শুধু বহুমুখী এ কথা বললে কি তার সম্পর্কে সবটা বলা হয়? তার আসল কৃতিত্ব হল বাংলা সাহিত্যের প্রচলিত বিষয় এবং ভাষার পরিসরকে প্রসারিত করা। বিশেষত যদি বলি যে আধুনিক বাংলা কবিতা এবং ছোট গল্পে তিনি যে নতুন জীবন বোধ, নগর অভিজ্ঞতা বা বৈজ্ঞানিক কৌতূহল কিংবা ধরো বিশ্বমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন, তা তাঁকে তার সময়ের অন্যান্য অনেক লেখকের থেকে অনেকটা স্বতন্ত্র শুধু করেনি, হয়তো অনেকটা এগিয়েও রেখেছে। তোমরা কি আপত্তি করবে আমার এই কথায়? আচ্ছা, আড্ডা তো সবে শুরু হয়েছে, বলেছি কি নিয়ে আলোচনা করব, তবে

আড্ডার আবহে গান তো থাকেই, এবং আজকের গানগুলো কিন্তু খুব স্পেশাল। কেন বলো তো? তোমার আজকের সকালটা আমি ঠিক করেছি সাজিয়ে দেবো স্বর্ণযুগের বাংলা গান দিয়ে, এবং প্রত্যেকটা গানই আমার ভীষণভাবে প্রিয় এবং আমার বিশ্বাস তোমাদেরও খুব প্রিয়। আজকের প্রথম গান তোমাদের জন্য, শুনে দেখো তো কেমন লাগে এই গানটা।

আশা ভোসলের কণ্ঠে পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় মান্নাদের একটা মিষ্টি কম্পোজিশন, আমার খুব প্রিয় গান, আমার বিশ্বাস তোমাদেরও অনেকের খুব প্রিয়। ফিরে এলাম গানের পর। সুপ্রভাতের আসরে আজকে তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ। আজকের আমাদের আলোচনার বিষয় সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্র। তার জন্মবৃত্তান্ত কম বেশি আমরা সকলেই জানি, তবু ছোট্ট করে বলে দিই। 1904 সালের 4ঠা সেপ্টেম্বর কাশীতে তার জন্ম। তার পিতা জ্ঞানেন্দ্রনাথ মিত্র রেলওয়ের কর্মচারী ছিলেন, ফলে শৈশব থেকেই ভারতবর্ষের বিভিন্ন স্থান ও বিচিত্র মানুষের সঙ্গে তার পরিচয়ের একটা সুযোগ ঘটে। আর ছোটবেলাতেই মাতৃহারা হওয়ার কারণে তার শৈশবের একটা বড় অংশ কিন্তু কেটেছিল আত্মীয়দের সাহচর্যে। সালটা 1920,

কলকাতার সাউথ সাবারবান স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করার পর তিনি উচ্চশিক্ষার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হন। স্কটিশ চার্চে পড়াশুনো করেন, পরে ঢাকা কলকাতার নানা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েন। শান্তিনিকেতনে কৃষিবিদ্যা শেখার চেষ্টাও করেছিলেন বলে শুনেছি। তবে কি বলতো বন্ধু, ওই প্রথাগত বাঁধাধরা কাঠামো তাকে কিন্তু খুব একটা আকৃষ্ট করেনি, বরং জীবন এবং পৃথিবীকে প্রত্যক্ষভাবে জানার আকাঙ্ক্ষাই তার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে প্রবল হয়ে ওঠে। শুনেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ে দীনেশচন্দ্র সেনের গবেষণা কর্মের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন। আর এই বিচিত্র অভিজ্ঞতা, মানে এই গবেষণার কথা বলছি আর কি, এই বিচিত্র অভিজ্ঞতা তাঁর সাহিত্যিক মনকে কিন্তু কোথাও গিয়ে তৈরি করেছিল। তাঁর লেখায় যেমন কলকাতার মেজবাড়ি, গলি, অফিস পাড়া কিংবা মধ্যবিত্ত জীবন রয়েছে, তেমনই রয়েছে দূর দেশ, সমুদ্র, মরুভূমি, জঙ্গল, মহাকাশ, অজানা পৃথিবীর প্রতি এক প্রবল আকর্ষণ, তাই না? তার সাহিত্য যেন তার নিজের ভ্রমণশীল মনটিরই একটা প্রতিফলন, এটা তার লেখা পড়লেই বুঝতে পারি আমরা। তোমরা হয়তো অনেকেই জানো যে প্রেমেন্দ্র মিত্রের সাহিত্য জীবনের সূচনা বিশ শতকের তৃতীয় দশকে। 1923 সালে প্রবাসী পত্রিকায় তার শুধু কেরানি এবং গোপনচারিণী এই দুটি গল্প প্রকাশিত হয়। শুধু কেরানি আমার খুব প্রিয় একটা গল্প। এই রচনাগুলো তাকে বাংলা সাহিত্যিক মহলে পরিচিত তো করে তোলেই, তবে পরে কল্লোল পত্রিকার সঙ্গে তার এক ঘনিষ্ঠ যোগাযোগ স্থাপিত হয়। আর কল্লোল গোষ্ঠীর কথা আমরা সাহিত্যপ্রেমী যারা তারা যতটা জানি যে আধুনিকতার এক গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই কল্লোল গোষ্ঠী, এবং প্রেমেন্দ্র মিত্রও সেই নবীন সাহিত্যিক চেতনার অন্যতম প্রতিনিধি হয়ে ওঠেন। কল্লোল যুগের সাহিত্যিকরা জীবনের এমন কিছু অঞ্চলকে তাদের সাহিত্যকর্মে নিয়ে এসেছেন যা পূর্ববর্তী সাহিত্যে তুলনামূলকভাবে আড়ালে ছিল। মানে ধরো শহুরে মধ্যবিত্ত সংকট, যৌবনের দ্বন্দ্ব, আর্থিক অনিশ্চয়তা, ব্যক্তি মানুষের অন্ধকার বলো, কিংবা আধুনিক নগর সভ্যতার বিচ্ছিন্নতাবাদ, এটা কিন্তু তাদের মধ্যে একটা, তার তাদের লেখার মধ্যে বেশ ভালোভাবেই গুরুত্ব পায়। প্রেমেন্দ্র মিত্রও এই পরিবর্তনের শরিক। তাঁর সাহিত্যিক দৃষ্টিতে জীবন ছিল অলঙ্কারহীন, কখনো নির্মম, কখনো বিষণ্ন, কিন্তু সবসময় অনুসন্ধানযোগ্য। কিছুদিন কালিকলম পত্রিকা সম্পাদনার সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। এই সময় তার সাহিত্যিক পরিচয় ক্রমশ সুদৃঢ় হয়ে ওঠে। আচ্ছা, প্রেমেন্দ্র মিত্রের বিভিন্ন সত্তা নিয়ে তো কথা বলবই, তবে ইচ্ছে করছে আর একটা গান শুনতে। ফিরে আসছি দ্বিতীয় আর একটা গানের পর। শুনতে থাকো, সঙ্গে থাকো।

ফিরে এলাম মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের পর। আজকের আড্ডায় তোমাদের সঙ্গে রয়েছি আমি, তোমাদের যুববাণীর বন্ধু দেবার্ঘ। প্রেমেন্দ্র মিত্রের জন্মদিনে তার সাহিত্য জীবনের নানা অধ্যায় নিয়ে কথা বলছি। আচ্ছা, তোমরাও কিন্তু এই আড্ডায় যোগদান করতে পারো। কিভাবে? আজকের যে পোস্টার ফেসবুকে, যে পোস্টার আমাদের যুববাণীর পেজে দেওয়া রয়েছে, তার কমেন্ট সেকশনে গিয়ে তোমরা প্রেমেন্দ্র মিত্রের কোন লেখা, কোন গল্প, কোন কবিতা বা কোন উপন্যাসটি তোমার খুব প্রিয়, সে কথা আমাদেরকে জানাতে পারো। আমরা সেই কথা আড্ডার মাধ্যমে তুলে ধরব, তোমাদের কথাই বলবো। তবে প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে যখন কথা বলছি, সেক্ষেত্রে তার তো বিভিন্ন সত্তা, তার সাহিত্যের সত্তা বলতে আমি যেটা বলছিলাম একটু আগেই, তার কবি সত্তা, তার গল্পকার সত্তা, ঔপন্যাসিক সত্তা, সমস্ত বিষয় কথা হবে। কল্পবিজ্ঞানের একটা বড় অংশ জুড়ে প্রেমেন্দ্র মিত্র রয়েছেন, এছাড়াও রহস্য রোমাঞ্চ গোয়েন্দা তো রয়েছেই। প্রথমেই যদি মানে প্রেমেন্দ্র মিত্রের সাহিত্যিক পরিচয়, সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের কথা যদি বলি, তবে তার কেন্দ্রে যে শব্দটা উঠে আসে, কবিতা। তার প্রথম কাব্যগ্রন্থ প্রথমা প্রকাশিত হয় 1932, খুব যদি আমি ভুল না করি। এরপর সাগর থেকে ফেরা বা ফেরারি ফৌজ, কখনো মেঘ অথবা কিন্নর, নদীর নিকটে, একের পর এক কাব্যগ্রন্থ, এবং প্রত্যেকটাই কিন্তু সেরা সেরা। এবং তার কবিতার যে উচ্চারণ, সেখানে কিন্তু এক স্বতন্ত্র স্বর রয়েছে। প্রেমেন্দ্র মিত্রর কবিতায় আধুনিকতার একটা বিশেষ বৈশিষ্ট্য হল তার দৃষ্টির ব্যাপকতা। আমি অন্তত যতটা পড়েছি আমার সেটাই মনে হয়েছে। তিনি শুধু ব্যক্তিগত প্রেম বিরহ বা প্রকৃতির সৌন্দর্যে মজে থাকেননি, কিন্তু তাঁর কবিতায় মানুষ, শ্রম, ক্ষুধা, ইতিহাস, নগর সভ্যতা, যুদ্ধ, বিজ্ঞান, এই সমস্ত কিছু, এবং তার সঙ্গে যে কথা বারবার বলতে হয়, এক অদ্ভুত জীবন রহস্য বা জীবনের এক গভীর কৌতূহল উঠে এসেছে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা, মানে মজার ছলেই আর কি, আমার মনে পড়ে গেল। প্রেমেন্দ্র মিত্রের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ সাগর থেকে ফেরা, এই নিয়ে আমাদের কোনো সন্দেহের অবকাশ নেই। আমার খুব পছন্দের একটি বই সাগর থেকে ফেরা, এবং আমার বিশ্বাস তোমাদেরও অনেকের খুব প্রিয়। তো এই সাগর থেকে ফেরার নামকরণ নিয়ে একটা মজার গল্প আছে, এটা যারা জানো না তাদের জন্য ডেফিনেটলি বলতেই হবে আজকে। সেই সময়, মানে যেই সময় তারা লিখছেন আর কি, এখনও ধরো দেশ পত্রিকায় লেখা প্রকাশিত হওয়া একটা বড় ব্যাপার, মানে একটা উৎসব আর কি। তো প্রেমেন্দ্র মিত্র সমসাময়িক লেখকরা বা সেই সময়ের যারা তার কবি বন্ধু, তারা মজা করে এই গল্পটি বলতেন যে সেই সময় দেশ পত্রিকার সম্পাদক সাগরময় ঘোষ, তিনি দেশ পত্রিকায় যে লেখাগুলো পাঠাচ্ছেন, সেগুলোর মধ্যে যে যে লেখাগুলো রিজেক্টেড অর্থাৎ অমনোনীত, সেগুলোর নাকি একটা সংকলন সাগর থেকে ফেরা, অর্থাৎ সাগরময় ঘোষের কাছ থেকে ফিরে এসছে যে লেখাগুলো। তো এটা তারা মজা করেই হয়তো বলতেন, বাট বেশ মজাদার এটা, যতবার ভাবি প্রেমেন্দ্র মিত্রের কথা উঠলেই আমার এই গল্পটা মাথায় চলে আসে। তো যাই হোক, রবীন্দ্রনাথের প্রভাব তার লেখায় ছিল কি ছিল না, এটা একটা বড়

প্রশ্ন, মানে এই নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মত। তবে কি বলতো, রবীন্দ্র প্রভাব থেকে আমরা কিন্তু কেউই সেভাবে মুক্ত হতে পারি না। তার কারণ রবীন্দ্রনাথ তো আমাদের জীবনের সিলেবাস, তাই না? তবে তিনি রবীন্দ্র ঐতিহ্যকে কিন্তু অনুকরণ করেননি বন্ধু, বরং নিজের যুগের বাস্তবতার সঙ্গে তার নতুনভাবে তার একটা যোগসাজশ ঘটিয়েছেন বলে আমার অন্তত মনে হয়েছে। অনেক জায়গায় তার কবিতায় রবীন্দ্রনাথের প্রভাবকে স্বীকার করা হয়েছে ঠিকই, তবে সেটা কিন্তু নিজস্ব সৃষ্টিশীলতার রূপই পেয়েছে বারবার। যারা পড়েছো তারা নিশ্চয়ই আমার সঙ্গে সহমত হবে এই বিষয়ে যে ফেরারি ফৌজের মতো রচনায় তার বিদ্রোহী চেতনা যেমন প্রকাশিত হয়েছে, তেমনি এই যে সাগর থেকে ফেরার কথা বলছিলাম, সেখানে কি দেখি আমরা না এক বৃহত্তর পৃথিবীর সঙ্গে মানুষের সম্পর্কের এক অনুসন্ধান। তাঁর কবিতায় মানুষ একদিকে ক্ষুদ্র, অন্যদিকে অসীমকে জানার জন্য তার এক অদম্য জেদ। এই দ্বৈততা তার কবিসত্তার অন্যতম বৈশিষ্ট্য। আচ্ছা, কবি প্রেমেন্দ্র মিত্রকে নিয়েই যে শুধু আলোচনা করব তা নয়, ছোট গল্পকার সত্তা নিয়ে যখন কথা বলবো বলেছি, ছোট গল্পের অন্যতম দিক তিনি, তাকে বলতেই হবে। পঞ্চস্বর, বেনামি বন্দর, পুতুল প্রতিমা, মৃত্তিকা, স্টোভ, আমার খুব প্রিয় গল্প স্টোভ, মহানগর, ধূলিধূসর বা ধরো নিশীথ নগরী, আমি কোনটা ছেড়ে কোন গল্পের কথা বলবো, সামনে চড়াই, জলপায়রা, এই সমস্ত তার যে গল্পগ্রন্থ সেখানে কিন্তু একটা বিস্তীর্ণ জগৎ ধরা পড়ে, মানে তার ভাবনার জগতের কথা বলছি। প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পের অন্যতম বৈশিষ্ট্য অবশ্যই তার বিষয়ের বৈচিত্র্য, একথা তো বারবার বলতেই হয়। তার গল্পে নিম্নবিত্ত এবং শ্রমজীবী মানুষের জীবন যেমনভাবে এসেছে, তেমনই এসেছে মধ্যবিত্তের সংকট, তেমনই এসেছে নারী পুরুষের সম্পর্ক, নিঃসঙ্গতা, দারিদ্র বা সামাজিক বৈষম্য বলো, কিংবা নগর সভ্যতার অমানবিকতা। তবে একটা বিষয়ে বন্ধুরা নিশ্চয়ই লক্ষ্য করেছ, তার গল্পের মানুষেরা কিন্তু অনেক সময় সমাজের প্রান্তবর্তী মানুষ, তারা খুব সাধারণ। এই যেমন ধরো কেরানি, কিংবা শ্রমিক, দরিদ্র নারী, ভবঘুরে অসহায় মানুষ, কিন্তু তাঁদের জীবনের মধ্যেই লেখক আবিষ্কার করেছেন এক গভীর নাটকীয়তা, তাই না? এই কারণেই প্রেমেন্দ্র মিত্রের গল্পে ঘটনা কখনো শুধু ঘটনা হয়ে থাকেনি, তা কোথাও গিয়ে মানুষের অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। ভাষাও অবশ্যই তার এক অস্ত্র, একথা তো বলতেই হবে। অতি অলঙ্কারময় ভাষার ব্যবহার কিন্তু তিনি কখনোই করেননি বন্ধু, তাই না? আমরা যতটা অন্তত পড়েছি আমরা তো ডেফিনেটলি সেটা দেখেছি। প্রয়োজনে কোথাও সংক্ষিপ্ত, কোথাও তীক্ষ্ণ, কোথাও দৃশ্যধর্মী গদ্যের ব্যবহার তো তার লেখায় রয়েছেই। বাস্তববাদী অবশ্যই, কোথাও রোম্যান্টিক যতটুকু দরকার, কোথাও রহস্যময়, আবার কোথাও ব্যঙ্গাত্মক। গল্পের বিষয় অনুযায়ী ভাষার প্রকৃতি যে পাল্টে পাল্টে যায়, এটা প্রেমেন্দ্র মিত্রের লেখা পড়লে বোঝা যায়। কবি গল্পকার প্রেমেন্দ্র মিত্রকে নিয়ে কথা বললাম, এখনও অনেক সত্তা নিয়ে কথা বলা বাকি, তবে আমার বিশ্বাস তোমার মনও চাইছে আর একটা গান। আজকের তৃতীয় গান তোমার জন্য থাকছে, ফিরে আসছি গানের পর।

যুববাণীর আড্ডায় বন্ধুরা আসবে না তা কি হয়, আসতে তো হবেই। তোমার সঙ্গে রয়েছি তোমার যুববাণীর বন্ধু দেবার্ঘ। প্রেমেন্দ্র মিত্রের জন্মদিনে তার সাহিত্য জীবনের নানা দিক নিয়ে আজকে আমরা আড্ডা দিচ্ছি। তো গানের আগে যেরকম আলোচনা চলছিল, প্রেমেন্দ্র মিত্রের সাহিত্য জীবনের নানা দিক অর্থাৎ তার কবিসত্তার কথা বললাম, ছোট গল্পকার সত্তার কথা বললাম, আরও অন্যান্য বিষয়ের কথা তো হবে, কিন্তু আমাদের অনুষ্ঠানের একটা বিশেষ সেগমেন্ট আজ এই দিনে, অর্থাৎ আজকের দিনের গুরুত্ব কি সেগুলো তো জেনে নিতে হবে বন্ধু। আপাতত সময় আজ এই দিনের।

1492 সালে আজকের দিনে ক্রিস্টোফার কলম্বাস স্পেন থেকে ওয়েস্ট ইন্ডিজ অভিমুখে যাত্রা করেন। 1904 সালে ব্রিটিশদের সঙ্গে দলাই লামার বাণিজ্যিক চুক্তি হয় আজকের দিনে। বঙ্গীয় মুসলিম সাহিত্য সমিতি প্রতিষ্ঠিত হয় 1911 সালে আজকের দিনে। 1930 সালে আজকের দিনে লন্ডনে কেমব্রিজ থিয়েটার চালু হয়। 1932 সালে আজকের দিনে ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয়। সান ফ্রান্সিসকো থেকে জাপানি শান্তি চুক্তি সম্মেলনের প্রথম সরাসরি আন্তর্মহাদেশীয় টেলিভিশন সম্প্রচার হয় 1951 সালে আজকের দিনে। 1967 সালে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন মেরিনদের সঙ্গে উত্তর ভিয়েতনামী বাহিনীর অপারেশন সুইফট শুরু হয় আজকের দিনে। 1895 বাকমিনিস্টার ফুলারিন কার্বনের প্রথম ফুলারিন অণু আবিষ্কৃত হয়। 1995 সালে আজকের দিনে বেজিংয়ের 180 দেশের প্রতিনিধিদের নিয়ে চতুর্থ বিশ্ব নারী সম্মেলন শুরু হয়। 1998 সালে আজকের দিনে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের 2 PhD ছাত্র

ল্যারি পেজ এবং সেগ্রে ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন। 2020 সালে আজকের দিনে পোপ ষোড়শ বেনেডিক্ট 93 বছর 4 মাস 16 দিন বয়সে ত্রয়োদশ লিওকে ছাড়িয়ে সবচেয়ে দীর্ঘজীবী পোপ হন।

1825 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন দাদাভাই নৌরোজি, ভারতীয় রাজনীতিবিদ। 1886, 1893, 1906 তিনবার তিনি জাতীয় কংগ্রেসের অধিবেশনের সভাপতি ছিলেন। তার বিখ্যাত গ্রন্থ পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ভূপেন্দ্রনাথ দত্ত ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী, সমাজতান্ত্রিক এবং গবেষক। 1880 সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেন। 1894 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন জ্ঞানচন্দ্র ঘোষ, ভারতীয় বাঙালি রসায়ন বিজ্ঞানী, শিক্ষক, উদ্ভাবক। 1950 সালে ইস্টার্ন হায়ার টেকনিক্যাল ইনস্টিটিউটের পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন, যা 1951 সালে আইআইটি খড়গপুর নামে পরিচিত হয়। তিনি আইআইএসসি ব্যাঙ্গালোরের পরিচালকও ছিলেন। ম্যাক্স ডেলব্রুক 1906 সালে নোবেলজয়ী এই জার্মান চিকিৎসক জন্মগ্রহণ করেন, মলিকুলার বায়োলজির অন্যতম প্রতিষ্ঠাতা এই বায়োফিজিসিস্ট। জন ম্যাকার্থি মার্কিন কম্পিউটার বিজ্ঞানী 1927 সালে আজকে

দিনে জন্মগ্রহণ করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার শাখায় তার অন্যতম প্রতিষ্ঠাতা তিনিই ছিলেন। 1952 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক ঋষি কাপুর। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ববি, চাঁদনি, দিওয়ানা, মেরা নাম জোকার, প্রেম রোগ, মুল্ক ইত্যাদি। বাংলাদেশী সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন 1954 সালে আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1957 সালে অমরেন্দ্র চট্টোপাধ্যায়, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম সক্রিয় কর্মী, আজকের দিনেই পরলোক গমন করেন। তিনি যুগান্তর আন্দোলনের তহবিল আদায়ের জন্য ভারপ্রাপ্ত অবস্থায় বাংলা, বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড ব্যাপী বিভিন্ন বিপ্লবী কেন্দ্রগুলোতে ছিলেন। 1964 সালে আজকের দিনে পরলোক গমন করেন লোকনাথ বল, ভারতের স্বাধীনতা আন্দোলনকারী এবং সূর্যসেনের অর্থাৎ মাস্টার দ্য সূর্যসেনের বিপ্লবী সদস্য, যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অংশ নিয়েছিলেন, পরে জাতীয় কংগ্রেসেও যোগদান করেন। 2003 সালে ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী জগন্ময় মিত্র আজকের দিনেই মারা যান। 2004 সালে বীরেশ্বর সরকার, বাঙালি গীতিকার, সুরকার এবং প্রযোজক, আজকের দিনে পরলোক গমন করেন। 2011 সালে অজিত রায়, বাংলাদেশী সঙ্গীতশিল্পী, সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক, আজকের দিনেই মারা যান। সৈয়দ মুস্তাফা সিরাজ একজন ভারতীয় বাঙালি লেখক, 2012 সালে আজকের দিনেই পরলোক গমন করেন। অলিক মানুষ তার বিখ্যাত উপন্যাস, এছাড়াও রয়েছে মায়া মৃদঙ্গ। কর্নেল চরিত্রটি আমাদের অতি প্রিয়।

দিনে তার সাহিত্যের নানা দিক নিয়ে। কবি ছোট গল্পকার সত্তা নিয়ে তো কথা হয়েছে, ঔপন্যাসিক সত্তা নিয়ে কথা হবে, আরও অন্যান্য অনেক বিষয় নিয়েই কথা হবে। পাঁক, কুয়াশা, মিছিল, উপনয়ন, আগামীকাল, প্রতিশোধ, প্রতিধ্বনি ফেরে কিংবা পা বাড়ালেই রাস্তা, স্তব্ধপ্রহর, অমল তার, স্বপ্নতনু, কোনটা ছেড়ে কোন উপন্যাসের কথা বলি বলো? তার উল্লেখযোগ্য উপন্যাসের সংখ্যা কিন্তু কম নয়। এই উপন্যাসগুলোতে সমাজ এবং ব্যক্তির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। মানুষ একা নয়, পরিবার, সমাজ, অর্থনীতি, রাজনীতি এবং সময় তাকে নিয়ন্ত্রণ করে বা করে চলেছে, সে কথা আমরা সবাই জানি। আবার ব্যক্তি সেই নিয়ন্ত্রণের বিরুদ্ধে নিজের স্বাধীন সত্তা প্রতিষ্ঠা করতে চায়। এই দ্বন্দ্বই প্রেমেন্দ্র মিত্রের উপন্যাসের মধ্যে ফুটে উঠেছে। তার উপন্যাসের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কী বলতো বন্ধু? পরিবর্তনশীল সময়কে ধারণ করানো কোনো চরিত্রের মাধ্যমে। ঔপনিবেশিক ভারত থেকে আধুনিকতার দিকে এগিয়ে যাওয়া সমাজ, শহুরে জীবন বা সামাজিক মূল্যবোধের পরিবর্তন, যাই বলি না কেন, এই সবই তার সাহিত্যিক দৃষ্টির অন্তর্ভুক্ত। আচ্ছা, তোমরা নিশ্চয়ই এই মুহূর্তে ভাবছো যে সব তো বলছে, ঘনাদার কথা কেন বলছে না? বলবো বলবো, আসল কথাটা শেষে হওয়াই বোধ হয় ভালো। তবে আরেকটা গান হয়ে যাক, কি বলো? ফিরে আসছি আরেকটা ছোট্ট গানের পর, শুনতে থাকো, সঙ্গে থাকো।

দক্ষিণ আমেরিকায়, কখনো বা সমুদ্রের তলায়, পৃথিবীর অজানার সন্ধানে সব জায়গাতে তার পা পড়েছে। এবং তার গল্প শুনে বোঝা যায় যে পৃথিবীর ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, প্রাণীবিদ্যা, প্রত্নতত্ত্ব, রাজনীতি, এই সমস্ত বিষয় তার স্রষ্টার কতটা অগাধ জ্ঞান। কিন্তু ঘনাদার মাহাত্ম কিন্তু কেবল মজার গল্পে নয়, তার গল্পের অন্তরালে রয়েছে তথ্য এবং বিজ্ঞান। মজার গল্পের ভেতর দিয়ে পাঠককে জ্ঞান দেওয়ার যে পদ্ধতি, প্রেমেন্দ্র মিত্রও সেটাই গ্রহণ করেছিলেন। এখানেই কিন্তু তার বিশেষ কৌশল। ঘনাদার গল্পের আলোচনায়ও এই বৈশিষ্ট্যটির উল্লেখ রয়েছে নানা জায়গায়। ফলে ঘনাদা একাধারে রসিক, গল্পবাজ, জ্ঞানদাতা। তিনি বাংলা কিশোর সাহিত্যের নিছক নীতিশিক্ষার জগৎ থেকে বের করে এনে ভূগোল, বিজ্ঞান এই সমস্ত বিষয়েও নানাভাবে মানুষকে আলোকিত করতে লাগলেন, মানে পাঠক কুলকে আর কি। আচ্ছা, ঘনাদার কথা যেমন বললাম, বাংলা কল্পবিজ্ঞানের ক্ষেত্রে তো প্রেমেন্দ্র মিত্রের একটা বিরাট ভূমিকা রয়েছে। কিশোরদের জন্য তার কুহকের দেশে কল্পবিজ্ঞানের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। বিজ্ঞান তার কাছে কেবল প্রযুক্তির বিষয় নয়, বিজ্ঞান ছিল মানুষের চিন্তার পদ্ধতি। বিজ্ঞান সবসময়ই মানুষের চিন্তার পদ্ধতি। অজানাকে জানার আকাঙ্ক্ষা, প্রশ্ন করার সাহস, যুক্তিবোধ, এই তিনটে গুণ কিন্তু তার সাহিত্যে ছড়িয়ে রয়েছে। জানো তো, তিনিই প্রথম বাঙালি যিনি, মানে বাঙালি সাহিত্যিক যিনি কল্পবিজ্ঞান রচনায় পুরোপুরি মনোনিবেশ করেন। রামধনু পত্রিকায় খিতীন্দ্র নারায়ণ ভট্টাচার্য তাকে ছোটদের জন্য লেখার কথা বললে তিনি লেখেন পিঁপড়ে পুরাণ। আবার 1948 সালে ড্রাগনের নিঃশ্বাস বের হলে তার মামাবাবু চরিত্রটি বিশেষ জনপ্রিয়তা লাভ করে। আমরা ভূত শিকারী মেজকর্তার গল্পও পড়েছি, মানে সেটাও প্রেমেন্দ্র মিত্রের এক উল্লেখযোগ্য সৃষ্টি। আচ্ছা, ঘনাদার কথা বললাম, ভূত শিকারী মেজকর্তার কথা বললাম, একজনের কথা কিন্তু মিস করে গেছিলাম, কার বলতো? পরাশর বর্মা, নেশায় কবি, পেশায় গোয়েন্দা। পরাশর বর্মার রম্য রচনা বা গোয়েন্দা সাহিত্যের এক অবিস্মরণীয় সৃষ্টি। আচ্ছা বন্ধু, একটা কথা আমি ভাবছিলাম, সাহিত্যিক প্রেমেন্দ্র মিত্রের আড়ালে তার তো চলচ্চিত্রের প্রতিও বেশ ঝোঁক ছিল। অর্থাৎ তার পরিচালিত ছবিগুলোর কথা ভাবো, চুপি চুপি আসে, হানাবাড়ি, কুয়াশা, এই সমস্ত কিছুই তার পরিচালিত ছবি। তার সাহিত্যিক অবদান তার জীবদ্দশাতে বহুবার স্বীকৃত হয়েছে। 1981 সালে দেশিকোত্তম সহ আরও নানা সম্মানে তিনি ভূষিত হন। 1988 সালের 3রা মে কলকাতায় প্রেমেন্দ্র মিত্রের জীবনাবসান ঘটে। কিন্তু সাহিত্যিক তো অমর, ঘনাদা আজও আমাদের অতিপ্রিয়, পরাশর বর্মা আজও পাঠককে হাসায়, রহস্যের জগতে নিয়ে যায়, আর তার কবিতা, সে কথা আমি আর নতুন করে নাই বললাম। তার সাহিত্য একদিকে যেমন সময়ের দলিল, অন্যদিকে সময়কে অতিক্রম করে চলা এক সজীব সৃষ্টি জগৎ। বাংলা সাহিত্যের ইতিহাসে তার কবিতা, ছোট গল্প, কিশোর সাহিত্য, ঘনাদা, কল্পবিজ্ঞান, যাই বলি না কেন, এক চিরকালীন ছাপ তো ফেলবেই। তবে বন্ধু, সময় কিন্তু একদম শেষের পথে। তবে আমরা তো আড্ডা এভাবে শেষ করব না, যেতে যেতে থাকবে আজকের শেষ গান তোমাদের জন্য। কথা হবে আবার অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিষয়, ফিরে আসবো নিশ্চয়ই। শুনতে থেকো, সঙ্গে থাকো, আর সবাই খুব ভালো থেকো, উইকেন্ডটা দারুণ কাটিও।

প্রেমেন্দ্র মিত্রের নাম উচ্চারণ করলেই ঘনশ্যাম দাসের নাম উঠে আসে। 1937 সালে মশা গল্পে ঘনাদার আবির্ভাব। তারপর বাংলা কিশোর সাহিত্যের অন্যতম জনপ্রিয় চরিত্রে পরিণত হন ঘনাদা। মেজবাড়ির এক সাধারণ ঘরে থাকা ঘনাদা তার অবিশ্বাস্য অভিযানের কাহিনী শোনান সবাইকে। তিনি কখনো আফ্রিকায়,

শুনছিলেন নজরুল গীতি, শিল্পী শ্যামল চন্দ্র রায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শুনছিলেন লোকগীতি শিল্পী কার্তিক দাস বাউল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস নামায় উত্তরবঙ্গগামী অনেক ট্রেন আজও বাতিল রয়েছে। গতকাল ভোররাতে প্রবল বৃষ্টির জেরে এই ধসের ঘটনায় রেলপথে কার্যত ব্যাহত হয় উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ। রেললাইনে ধসের প্রায় 24 ঘণ্টা কেটে গেলেও স্বাভাবিক হয়নি পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে রাতে টেস্টিং এর পর আবার নতুন করে ধস নামায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। রেল দপ্তর সূত্রে জানা গেছে, গতকালের ধসের ওই জায়গাতেই প্রায় 100 মিটার এলাকা জুড়ে 15 ফুট ধসে গেছে। ওভারহেড কানেকশনের বৈদ্যুতিক পোলগুলিও স্থানচ্যুত। আপৎকালীন পরিস্থিতিতে উত্তরবঙ্গ ও ঝাড়খণ্ডের দিকে সকল ট্রেন ফারাক্কার 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ধীরে ধীরে চালানো হচ্ছে। দ্রুতগতিতে কাজ চলেও কতক্ষণে পরিষেবা পুরোপুরি স্বাভাবিক হবে তা নির্দিষ্ট করে বলতে পারছেন না আধিকারিকরাও। এদিকে আজ বাতিল রয়েছে বন্দে ভারত শতাব্দী এক্সপ্রেস, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, তিস্তা তোরসা এক্সপ্রেস, নবদ্বীপ ধাম বালুরঘাট, হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস সহ গুরুত্বপূর্ণ বহু ট্রেন। যাত্রী নিরাপত্তা সুরক্ষার কথা মাথায় রেখেই ট্রেন বাতিলের সিদ্ধান্ত বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার জেরে দামোদরের জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার বিশেষ তৎপরতা নিচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে কথা বলেছেন রাজ্যের মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। একই সঙ্গে দামোদরের নিম্ন অববাহিকা এলাকা 4 জেলাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের অনুরোধে গতকাল মাইথেন ও পাঞ্চের জলাধারে জল ছাড়ার পরিমাণ 1,19,800 কিউসেক থেকে কমিয়ে 1,08,000 কিউসেক করা হয়। হুগলি জেলার বন্যাপ্রবণ আরামবাগ, খানাকুল, পড়শুড়া, গোঘাট, জাঙ্গিপাড়ায় প্রশাসনের তরফে এমার্জেন্সি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার ফলে বাঁকুড়ার দামোদর পার্শ্ববর্তী এলাকাগুলিতে প্লাবন পরিস্থিতি দেখা গেছে। সীমান্তবর্তী জেলাগুলি জাল আধার প্যান কার্ড তৈরির হাব হয়ে উঠেছে বলে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। গত সন্ধ্যায় উত্তর চব্বিশ পরগনার বারাসাত টাকি রোড লাগোয়া এলাকায় পুণ্যার্থীদের জন্য সেবা শিবিরে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন।
1: একটা সময় ছিল যখন সিপিএম এর বিরুদ্ধে আমরা যারা বিরোধী ছিলাম, সে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি, সবাই একই কথা বলতাম যে ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার। কিন্তু তৃণমূল পার্টি লুট হয় সেটা সর্বকালীন রেকর্ড, এবং এই লুট ঠেকানোর জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ওয়াক অফ বোর্ডের সংশোধনী বিল নিয়ে আসা হয়েছে। আর তার কারণেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দু মহিলারা আক্রান্ত হয়েছে, ট্রেনে আগুন লাগানো হয়েছে, হিন্দুদের সম্পত্তি লুট হয়েছে। তো এই লুট যাতে বন্ধ হয় তার জন্য সরকার চেষ্টা করবে।
0: দীর্ঘ প্রায় 15 বছর পর আজ রাজ্য পর্যটন দপ্তরের নতুন লোগো প্রকাশিত হচ্ছে। পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ জানিয়েছেন কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নতুন লোগোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পর্যটন দপ্তরের ওয়েবসাইট, রিংটোন এবং ড্রেস কোডও চালু হতে চলেছে বলে শ্রী ঘোষ জানান। শহরে ঐতিহ্যবাহী ট্রাম চালাতে রাজ্যের পরিবহন দপ্তর বিশেষ উদ্যোগ নিয়েছে। পরিবহন মন্ত্রী অর্জুন সিং গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি বলেন, আধুনিক পদ্ধতিতে কিভাবে রাস্তায় ট্রাম চালানো যায় তার জন্য রাইটস একটি সমীক্ষা করবে, তবে রাস্তার বাঁদিক ধরেই ট্রাম চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিগত সরকারের ভুল নীতি ও পরিকল্পনার অভাবে পরিবহন দপ্তরের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বলেও তাঁর অভিযোগ।
2: অস্ট্রেলিয়ান এমবেসি থেকেও আমাদের কাছে লোক এসেছিল, ওখানকার বিজনেসম্যান কে নিয়ে এসেছিল যারা ইন্টারেস্টেড কলকাতাতে ট্রাম চালাও, মানে মেলবোর্নে টপ ক্লাসের ট্রাম চলে। বেলারুশ থেকেও কালকে একটা কোম্পানি এসেছিল যে আমাদের বাংলায় কলকাতাতে এই ট্রাম ইন্টারেস্টেড আছে। আমাদের যা বিগত গভর্নমেন্টের ভুল নীতির জন্য যে ফান্ডের একটা বড় ক্রাইসিস আছে, প্রায় 8.5 লাখ কোটি দেনা নিয়ে আমরা এখানে সরকার এসেছি, তো আমাদের টাকা নেই কিন্তু মানুষের পরিষেবা দিতে হবে, এই জন্য আমরা এই ডিপিপি মডেলে এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে এইগুলো নিয়ে আসার জন্য আমরা চেষ্টা করছি, যাতে আমাদের কমিটমেন্টও থাকুক আর মানুষের সেবাও হোক।
0: রাজ্যে 1,500-এর বেশি খাবারের দোকানে অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও অনিয়ম ধরা পড়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন, খাদ্য সুরক্ষা অভিযানের অঙ্গ হিসেবে 1,730টি খাবারের দোকান বা খাদ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানে খাবারের মান পরীক্ষা করা হয়। এর মধ্যে অন্তত 1,525টিতে অনিয়ম ধরা পড়েছে।
3: ফুড সেফটির জন্য দরকার হচ্ছে মেন ল্যাব। আমার ইচ্ছে হলো দেখে যে এটা খারাপ খারাপ বলে দিলাম, তা বললে হবে না, আমাদের তথ্য এবং প্রমাণ রাখতে হয়। 30টি মোবাইল ইউনিট রয়েছে, মোবাইল ল্যাবরেটরি, এটা সারা পশ্চিমবঙ্গে চলছে। 2টি দার্জিলিং এ আছে, একটি পাহাড়ে, একটি সমতল, কলকাতার জন্য 2টি। এই ল্যাবগুলো অত্যাধুনিক ল্যাব, ব্যয়বহুল ল্যাব, খুব সোজা নয় যে এই ল্যাবগুলোকে সর্বত্র নিয়ে যাওয়া এবং পরিচালনা করা। 30টি ল্যাব আমরা চালু রেখেছি এখনো।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ গৌর সারং রাগে খেয়াল শুনলেন শিল্পী দিলীপ কর্মকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী, হারমোনিয়ামে সোমনাথ বর্ধন।

এতক্ষণ অনুরাগ দত্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।

0: এতক্ষণ শ্যামলচন্দ্র রায়ের কণ্ঠে নজরুলগীতি শুনছিলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে সঞ্চয়িত প্রচার তরঙ্গে।
1: সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। গতবার হোটেলটা একেবারেই ভালো হয়নি, আর গাড়িটা মাথায় হাত বুলিয়ে অতগুলো টাকা নিয়ে নিল, অথচ ঘোরানোর বেলায় লবডঙ্কা, জায়গা বাচ্চাটাও ঠিক হয়নি, আরও খোঁজ নেওয়ার দরকার ছিল। এবার যেন এসব না হয়। আর হ্যাঁ, একদল কেবল গাড়ির পেছনে সিটে বসবে, সেটাই বা কেমন ধারা বিচার? সুতরাং এবারে বেড়ানোর নকশা নিখুঁত করতে কোমর বেঁধে লেগে পড়েছেন সবাই। আপনিও কি দলে আছেন? সে থাকুন বা নাই থাকুন, খেয়াল রাখুন যে সেপ্টেম্বর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় বেড়ানোর প্রস্তুতি। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে। চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। তাহলে সেপ্টেম্বর মাসে বুধ সকালে বেড়ানোর প্রস্তুতি।

আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনবেন নায়ক ছায়াছবির গান হরিহরণ এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারের গানটি ওম জয় জগদীশ ছায়াছবি থেকে, অভিজিৎ শান এবং কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে হিন্দি ছায়াছবির গান শুনছিলেন। শুনলেন নায়ক এবং ওম জয় জগদীশ ছায়াছবির গান। খেলার খবর একটু পরেই।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের সাত্বিক সাইরাজ জানকী রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। কলকাতা প্রিমিয়ার ফুটবল লিগে আজ মোহামেডান স্পোর্টিং 0-2 গোলে পিয়ারলেস স্পোর্টস ক্লাবের কাছে পরাজিত হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে ভারত আগামীকাল পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কী রেড্ডি ও চিরাগ শেট্টি জুটি চায়না মাস্টার্স ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। আজ কোয়ার্টার ফাইনালে সাত্বিক চিরাগ জুটি 21-13, 16-21 এবং 21-18 ডেনমার্কের কিম অ্যাস্ট্রফ ও অ্যান্ডার্স রাসমুসেন জুটিকে হারিয়ে দেন। পুরুষদের সিঙ্গলসে আজ কোয়ার্টার ফাইনালে হংকংয়ের লি চুক ইউয়ের কাছে 16-21, 16-21 গেমে হেরে কিদাম্বি শ্রীকান্ত প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। নৈহাটি স্টেডিয়ামে আজ কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে মোহামেডান স্পোর্টিং 0-2 গোলে

0: পিয়ারলেস স্পোর্টস ক্লাবের কাছে পরাজিত হয়েছে। পিয়ারলেস স্পোর্টস ক্লাবের পক্ষে তুষার হেমব্রম ও সুরজিৎ নায়েক গোল করেছেন। ব্যারাকপুর স্টেডিয়ামে ইউনাইটেড স্পোর্টস ক্লাব 8-0 গোলে ওয়ারি এসিকে হারিয়ে দিয়েছে। বিধাননগর মিউনিসিপ্যাল স্টেডিয়ামে মেসার্স ক্লাব ও ক্যালকাটা পুলিশ ক্লাবের মধ্যে খেলাটি 3-3 গোলে ড্র হয়েছে। মহিলাদের এশিয়া কাপ ক্রিকেটে আগামীকাল গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। গতকাল গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে ভারত হংকংকে 137 রানে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে, ফলে চির প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এই ম্যাচ নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গতকাল ভারত প্রথমে ব্যাট করে 20 ওভারে 5 উইকেটে 193 রান তোলে। স্মৃতি মান্ধানা 124 রান করেন। হংকংয়ের হয়ে মারিনা ল্যাম্পলাউ 2 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে হংকং 16 ওভার 2 বলে 56 রানে অলআউট হয়ে যায়। অধিনায়ক নাতাশা মাইলস সর্বোচ্চ 15 রান করেন। ভারতের হয়ে দীপ্তি শর্মা 3 উইকেট নিয়েছেন। স্মৃতি মান্ধানা ম্যাচে সেরা হয়েছেন। আজ সাংবাদিক বৈঠকে ভারতীয় দলের সদস্য দীপ্তি শর্মা জানান, ভারতীয় দল পাকিস্তানের থেকে সবসময় এগিয়ে। ব্যাটিং বোলিং সব দিকেই দল ভালো খেলছে। তারা তাদের শক্তির উপরই বেশি নজর দিচ্ছেন। তারা ভালো ক্রিকেট উপহার দিতে চান। ভারতের মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক মিতালী রাজকে সরিয়ে স্মৃতি মান্ধানা আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সর্বাধিক রান করার রেকর্ড করেছেন। গতকাল মহিলাদের এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে 124 রানের অনবদ্য ইনিংস খেলে স্মৃতি এই রেকর্ড করেন। আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে স্মৃতি 10,880 রান করেছেন, মিতালী রাজ করেছেন 10,868 রান। এদিকে এদিন 18তম শতরান করে আন্তর্জাতিক মহিলা ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করার রেকর্ড করেন স্মৃতি। এদিন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক মেগ ল্যানিং ও দক্ষিণ আফ্রিকার অধিনায়ক লরা উলভার্টের রেকর্ড ভেঙে দেন মান্ধানা। দুজনেই মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে 17টি করে শতরান করেছেন। এদিন ভারতের মহিলা তারকা ব্যাটার আরও একটি নজির গড়েছেন। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার অধিনায়ক চামারা আতাপাত্তুর। 2024 সালে মালয়েশিয়ার বিরুদ্ধে আতাপাত্য করেছিলেন 119 রান। এদিন স্মৃতি মান্ধানা টি টোয়েন্টিতে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর করলেন। আন্তর্জাতিক টি টোয়েন্টিতে 173 ম্যাচে 4,600 বেশি রান করেছেন তিনি। স্ট্রাইক রেট 125-এর বেশি, ব্যাটিং গড় 30-এর বেশি। 18টি শতরানের মধ্যে স্মৃতি 14টি শতরান করেছেন একদিনের ক্রিকেটে। টেস্টে ও টি টোয়েন্টি ক্রিকেটে করেছেন 2টি করে শতরান। ভারতীয় ক্রিকেট দল আগামী 22শে সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচটি হবে তোচিকি প্রিফেকচারের সানো আন্তর্জাতিক ক্রিকেট মাঠে। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং জাপান ক্রিকেট সংস্থা যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, দুদেশের কূটনৈতিক সম্পর্কের 75তম বর্ষপূর্তি উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হবে। পঞ্চম সোহরা আন্তর্জাতিক হাফ ম্যারাথন 2026-এ আজ মেঘালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। মেঘালয় সরকারের ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর এবং মেঘালয় অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় মেঘালয় স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন এই ইভেন্টের আয়োজন করে। সোহরা হাফ ম্যারাথনে এলিট পুরুষদের এলিট বিভাগে 21 কিমি হাফ ম্যারাথনে 1 ঘন্টা 3 মিনিট 4 সেকেন্ড সময় নিয়ে বিজয়ী হন সতীশ কুমার ভার্মা। মহিলাদের এলিট বিভাগে 1 ঘন্টা 15 মিনিট 20 সেকেন্ড সময় নিয়ে শিরোপা জয় করেন তেজস্বিনী নরেন্দ্র লাম্বকানে। পিকলবল বিশ্বকাপ 2026-এর দলগত ইভেন্টের প্রথম দিনে ভারত অপরাজিত রয়েছে। ভিয়েতনামের দা নাংয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় এখনও পর্যন্ত ভারত অ্যান্টিগা ও বারবুডা, ইসরায়েল এবং চেক প্রজাতন্ত্রকে পরাজিত করেছে। ইউএস ওপেন টেনিসের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বিশ্বের 50 নম্বর খেলোয়াড় কারেন খাসানভ 4 নম্বর বাছাই ফেলিক্স আগার আলিয়াসিমকে 6-7, 6-3, 6-2 সেটে হারিয়ে দিয়েছেন। শীর্ষ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে থাকা যে কোনো খেলোয়াড়ের বিপক্ষে এটি ছিল খাসানভের প্রথম জয়। খেলার খবর শেষ হলো, এরপরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে পরপর তিনটি অতুল প্রসাদের গান, শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনছেন অতুল প্রসাদের গান নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

নানা রঙের গানের অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন অতুল প্রসাদের গান নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে। এবারে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী মান্না দে।

নানা রঙের গানের অনুষ্ঠানে শুনলেন পরপর দুখানি দ্বিজেন্দ্রগীতি মান্নাদের কণ্ঠে। এবারে রজনীকান্তের গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে রজনীকান্তের গান শুনলেন আকাশবাণী কলকাতা। সঞ্চয়িতা নানা রঙের গানের অনুষ্ঠানটি এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের তিন দিনব্যাপী সম্মেলন নতুন দিল্লিতে শুরু হয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময়ের জন্য দেশের দায়িত্বভার পালনের শুভেচ্ছা বার্তার জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, দুদেশের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, হরপবানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এ যাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। নেপাল তিব্বত সীমান্তে প্রাণঘাতী হরপবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,287, নিখোঁজ 5,000-এর বেশি। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশি সহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক। নিউ ফরাক্কা রেলস্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষ উদযাপনের দ্বিতীয় দিনে আজ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে বিশেষ স্মারক ডাক টিকিট। যথাযথ ধর্মীয় আচার অনুষ্ঠান এবং উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাড়ম্বরে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। শুভেচ্ছা প্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর। আসছি বিস্তারিত খবরে। নতুন দিল্লিতে তিন দিনব্যাপী ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রধান বিচারপতিদের সম্মেলন শুরু হয়েছে। এই সম্মেলনে ব্রিক্স সদস্য ও সহযোগী দেশগুলোর প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের সভাপতি এবং বিচার বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তারা একত্রিত হয়েছেন। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ রাশিয়া, চীন, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ আফ্রিকা, ইরান ও উজবেকিস্তান সহ বিভিন্ন দেশের বিচার বিভাগীয় প্রতিনিধি দলের প্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। বৈঠকে দেশগুলোর মধ্যে বিচার সংক্রান্ত সহযোগিতা জোরদার করা, বিচার বিভাগের দক্ষতা বাড়াতে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়, দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সর্বোত্তম আইনি চর্চা নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে অংশগ্রহণকারী বিচার বিভাগগুলোর জন্য ন্যায় বিচার প্রদান, আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন সংক্রান্ত

0: সমসাময়িক বিষয়গুলো নিয়ে আলোচনার একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে এবং একই সঙ্গে বিচার বিভাগীয় নেতৃবৃন্দের মধ্যে মতবিনিময়ের সুযোগ করে দিচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে রেকর্ড করেছে। অনন্য এই কৃতিত্বের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জর্জিয়া মেলোনিকে শুভেচ্ছা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, এই মাইল ফলকটি তাঁর নেতৃত্বের প্রতি ইতালির জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন যে ভারত ও ইতালির মধ্যে বিশেষ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার ক্ষেত্রে তাঁদের বন্ধুত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এদিকে শুভেচ্ছা বার্তা পেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন জর্জিয়া মেলোনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় মেলোনি আশা প্রকাশ করেন যে ভারত ও ইতালি দুই মহাদেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে এবং ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে কাজ করে যাবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, সাইবার নিরাপত্তা, মহাকাশ এবং ক্লিন কোলের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও পোল্যান্ড একাধিক চুক্তি নিয়ে কাজ করছে। এই উদ্যোগগুলি দুই দেশের সম্পর্ককে আরও গভীর অর্থবহ করে তুলবে বলে তিনি আশা প্রকাশ করেন। ওয়ার্সতে আজ পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে বিদেশমন্ত্রী বলেন, ভারত ও পোল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। 2024 সালে এই সম্পর্ক কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হয়।
1: We are working on agreements including cyber security, space, clean coal, classified information, critical minerals and I'm confident that they will add both texture and substance to our ties. On people-to-people exchanges, I'm glad to announce that the second edition of the Jam Sahib Memorial Youth Exchange Program will be taking place in October.
0: বিদেশমন্ত্রক এক্স হ্যান্ডেলে জানিয়েছে, হরপামানে বিধ্বস্ত প্রতিবেশী দেশ নেপাল থেকে এ যাবৎ 169 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এখনও 275 জন ভারতীয় নিখোঁজ। ভারত নেপাল সরকারের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছে। নেপাল কর্তৃপক্ষের উদ্যোগের প্রশংসা করে শ্রী জয়সওয়াল বলেন, উদ্ধার হওয়া ভারতীয়দের নামের তালিকা মন্ত্রক নিয়মিত প্রকাশ করে চলেছে। চীন থেকে সীমান্ত পেরিয়ে 1,907 জন ভারতীয় নেপালে পৌঁছেছেন। চীনের তিব্বত অঞ্চলে আর কোনো ভারতীয় আটকে নেই। নেপালে ভারতীয় ত্রাণ সাহায্যের ব্যাপারে শ্রী জয়সওয়াল বলেন, নতুন দিল্লি প্রতিবেশী দেশকে সহায়তার কাজ চালিয়ে যাবে। আগামী দিনে নেপাল সরকারের অনুরোধে সাড়া দিয়ে আরও বেশি ত্রাণ সাহায্য পাঠানোর কথাও বলেন তিনি।
2: In the wake of this tragedy, we have extended our solidarity and support to the government and people of Nepal. As a close friend and partner, India responded promptly and we will continue to support rescue, relief, reconstruction and recovery efforts in the country.
0: নেপাল তিব্বত সীমান্তে প্রাণঘাতী হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,287। সবচেয়ে বেশি 359টি দেহ উদ্ধার হয়েছে চিতওয়ান থেকে। নাওয়ালপার্সি পূর্বে 219, পশ্চিমে 212, নুয়াকোটে 184, রসুয়ায় 140, গোর্খায় 70, ধাদিংয়ে 63 এবং তানাহুতে 38টি দেহ উদ্ধার হয়েছে। কাঠমান্ডু হাসপাতালে চিকিৎসা চলাকালীন আরও দুই আহত আজ প্রাণ হারান। সেদেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তর জানিয়েছে, এখনও পর্যন্ত 5,083 জনের কোনো সন্ধান মেলেনি। উদ্ধার হওয়া দেহের পরিচয় জানতে চলছে ডিএনএ পরীক্ষার কাজ। এদিকে এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে নেপালের ত্রিশুলি 3-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে 10 দিন পর দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিহারের গঙ্গা, পুনপুন, গণ্ডক এবং কোশিসহ 10টি প্রধান নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। পাটনা, ভোজপুর, ভাগলপুর, পশ্চিম চম্পারণ সহ বিহারের উত্তর, মধ্য এবং দক্ষিণের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নদী ছাপিয়ে বন্যার জল ঢোকায় নিচু এলাকার জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে, বিঘ্নিত স্বাভাবিক জীবনযাত্রা। বিপর্যয় মোকাবিলা দপ্তর দুর্গত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধার কাজ চালাচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য মোতায়েন করা হয়েছে 9টি NDRF এবং 27টি SDRF দল। বিলি করা হচ্ছে শুকনো খাবার। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় বিশেষ ক্যাম্পও খোলা হয়েছে। পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও সরকার বিষয়টির দিকে কড়া নজর রাখছে। মালদহ, হাওড়া ও হুগলির একাধিক এলাকায় প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জলসম্পদ ভবনে আজ বিভিন্ন জেলা প্রশাসন ও সেচ দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে পরিস্থিতি পর্যালোচনার পর তিনি জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধার কাজ জোর কদমে চলছে। নতুন করে ভারী বৃষ্টি না হলে বিকেলের পর থেকে জল নামা শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে। পূর্ব রেলের মালদা ডিভিশনের নিউ ফারাক্কা রেল স্টেশনের কাছে আপলাইনে ধস মেরামতির কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। অত্যাধুনিক প্রযুক্তি ও দক্ষ

0: নিয়া সহ রেলকর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। এই ধসের কারণে গতকাল ও আজ উত্তরবঙ্গগামী বেশ কিছু ট্রেন বাতিল করা হলেও আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে বলে আশা করা হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক তথা ডেপুটি জেনারেল ম্যানেজার শিবরাম মাঝি আজ আকাশবাণীকে জানান, যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে ট্রেন বাতিল করা হয়েছে।
1: আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার কাছে যে সাবসিডেন্স অফ ট্রেক হয়েছে তার জন্য আমাদের বেশ কিছু ট্রেনকে বাতিল করা হয়েছে উত্তরবঙ্গগামী, এবং যেহেতু আমাদের যাত্রী সুরক্ষা সাথে আর্লি রেস্টোরেশন এই দুটো আমাদের মেন প্রায়োরিটি, সেই জন্য আমাদেরকে উত্তরবঙ্গগামী ট্রেনকে বাতিল করা হয়েছে। আমরা আশা করছি আজকে রাতের মধ্যে আমাদের ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হয়ে যাবে। একবার ট্রেক রেস্টোরেশন কমপ্লিট হলে আমরা আমাদের মতো নর্মাল ট্রেন সার্ভিস চালাতে পারবো, যাতে করে প্যাসেঞ্জারদেরকে কোনো ধরনের দুর্ভোগের সম্মুখীন না হয়।
0: মহানায়কের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে আজ কলকাতায় উত্তম কুমার স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। রবীন্দ্র সদনে আজ এক অনুষ্ঠানে এটি প্রকাশ করে পূর্বাঞ্চলীয় পোস্টমাস্টার জেনারেল ঋজু গঙ্গোপাধ্যায় বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগ্রহেই এই ডাকটিকিট প্রকাশ করা সম্ভব হয়েছে।
2: আমরা গর্বিত যে এমন এক মুহূর্তে আমরা উত্তম কুমারকে নিয়ে একটি ডাকটিকিট প্রকাশ করতে পারলাম। এই জন্যে মূল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। রাজ্য সরকারের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর তিনি যদি ব্যক্তিগতভাবে উদ্যোগ না নিতেন এত অল্প সময়ের মধ্যে এই প্রপোজাল ম্যাটেরিয়ালাইজ করত।
0: আজ জন্মাষ্টমী উপলক্ষে মথুরা ও বৃন্দাবনে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়েছে। দেশ জুড়ে উৎসাহ উদ্দীপনার সঙ্গে জন্মাষ্টমী পালিত হচ্ছে। দেশ বিদেশ থেকে আগত ভক্তদের কথা মাথায় রেখে মথুরা শহর জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এখানে আজ 500টি ড্রোনের মাধ্যমে আকাশে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ও তাঁর জীবনের বিভিন্ন লীলা জীবন্ত করে তোলা হয়। সাজিয়ে তোলা হয়েছে উত্তরপ্রদেশে বাঁকে বিহারি প্রেম মন্দির, শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দির ও ইস্কন মন্দির। মথুরায় জন্মাষ্টমী উদযাপনে যোগ দেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জন্মাষ্টমী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। শিক্ষক দিবসের প্রাক্কালে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সারা দেশের শিক্ষক শিক্ষিকাদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, বিশিষ্ট লেখক ও দার্শনিক প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি শিক্ষক দিবস হিসেবে পালিত হয়। তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে রাষ্ট্রপতি ডক্টর রাধাকৃষ্ণনকে এক অসাধারণ শিক্ষক হিসেবে বর্ণনা করেছেন। শিক্ষক দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামীকাল নতুন দিল্লিতে
3: নমস্কার आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं मोहम्मद जुबैर। मुख्य समाचार। ब्रिक्स देशों के मुख्य न्यायाधीशों का 3 दिन का सम्मेलन नई दिल्ली में शुरू। न्याय वितरण और विवाद समाधान से संबंधित मुद्दों पर विचार विमर्श होगा। इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी ने प्रधानमंत्री नरेंद्र मोदी की शुभकामनाओं के लिए धन्यवाद दिया। कहा, भारत इटली संबंध पहले से कहीं अधिक मजबूत। विदेश मंत्री एस जयशंकर ने कहा, भारत और पोलैंड साइबर सुरक्षा, स्वच्छ कोयला और अंतरिक्ष के क्षेत्र में समझौतों पर काम कर रहे हैं। विदेश मंत्रालय ने बताया, नेपाल बाढ़ के बाद अब तक 166 भारतीय नागरिक बचाए गए, 275 अब भी लापता। और बैडमिंटन में सात्विक साईराज रंकी रेड्डी और चिराग शेट्टी की जोड़ी चाइना मास्टर्स के पुरुष डबल्स के सेमीफाइनल में पहुंचे। और अब समाचार विस्तार से। ब्रिक्स देशों के मुख्य न्यायाधीशों का 3 दिन का सम्मेलन आज नई दिल्ली में शुरू हुआ। इस सम्मेलन में ब्रिक्स सदस्य देशों और सहयोगी देशों के मुख्य न्यायाधीश, सुप्रीम कोर्ट के अध्यक्ष और वरिष्ठ न्यायिक अधिकारी भाग ले रहे हैं। एक रिपोर्ट।
4: भारत के मुख्य न्यायाधीश सूर्यकांत ने आज रूस, चीन, संयुक्त अरब अमीरात, दक्षिण अफ्रीका, ईरान और उज्बेकिस्तान सहित कई देशों के न्यायिक प्रतिनिधिमंडल के प्रमुखों के साथ द्विपक्षीय बैठकें की। इन बैठकों में देशों के बीच न्यायिक सहयोग को मजबूत करने, न्यायपालिका की कार्यक्षमता बढ़ाने के लिए टेक्नोलॉजी के इस्तेमाल को एकीकृत करने, तेजी सैनिक प्रक्रियाएं पूरी करके लोगों के बीच संबंध बेहतर करने और अलग अलग देशों के बेहतरीन कानूनी तौर तरीकों पर चर्चा की गई। यह सम्मेलन न्यायपालिकाओं के लिए न्याय प्रदान करने, अंतर्राष्ट्रीय विवादों को सुलझाने, मौजूदा मुद्दों पर चर्चा करने का मंच है। अनुपम मिश्र के साथ ऋषु जायसवाल, आकाशवाणी समाचार, दिल्ली।
3: इटली की प्रधानमंत्री जॉर्जिया मेलोनी ने

ফ্যান্টোস ছায়াছবির গান শুনছিলেন কিশোর কুমারের কণ্ঠে। গানটি লিখেছেন সাহির, সুর দিয়েছেন শচীন্দেব বর্মন। এবারের গানটি প্রেমনগর ছায়াছবি থেকে, আনন্দ বক্সির রচনায়, সুর দিয়েছেন শচীন্দেব বর্মন, শিল্পী কিশোর কুমার।

কিশোর কুমারের কণ্ঠে প্রেমনগর ছায়াছবির গান শুনলেন। এবারের গানটি গ্যাম্বলার ছায়াছবি থেকে। গানটি লিখেছেন নীরজ, সুর দিয়েছেন শচীন দেববর্মন, শিল্পী কিশোর কুমার।

আনন্দ বক্সির লেখায় শচীন্দ্রীপ বর্মনের সুরে আরাধনার ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে এই গানটি শুনলেন। এবারের গানটি শর্মিলি ছায়াছবি থেকে। গানটি লিখেছেন নীরজ, সুর দিয়েছেন শচীন্দ্রীপ বর্মন, শিল্পী কিশোর কুমার।

0: मत हमसे खुद से हम।
1: এবারের গানটি শুনবেন পেইং গেস্ট ছায়াছবি থেকে। মজলু সুলতানপুরের রচনায় সুর দিয়েছেন শচীন দেববর্মণ, শিল্পী কিশোর কুমার।

0: नहीं।
1: এবারের গানটি শুনবেন ফিল্ম ছুপা রুস্তম থেকে। গানটি লিখেছেন নীরজ, সুর দিয়েছেন শচীন দেব বর্মন, শিল্পী কিশোর কুমার।
2: হে সামাল, সুর পাকাড় কে ধীরে সে জানা, ধীরে সে জানা খটিয়ানু।

এবারের গানটি শুনবেন জুয়েল থিপ ছায়াছবি থেকে। গানটি লিখেছেন মজরু সুলতানপুরি, সুর দিয়েছেন শচীন দেববর্মন, শিল্পী কিশোর কুমার।

গানটি লিখেছেন মজরু সুলতানপুরী, সুর দিয়েছেন শচীন দেব বর্মন, শিল্পী কিশোর কুমার।

নদ গেয়ারা ছায়াছবি থেকে আরও একটি গান। গানটি লিখেছেন মজরু সুলতানপুরী, সুর দিয়েছেন শচীন দেব বর্মন। গানটি কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

কিশোর কুমার এবং আশা ভোঁসলের দ্বৈতকণ্ঠে আরও একটি গান, মজরু সুলতানপুরের লেখা এবং শচীন দেব বর্মনের সুর করা, ছবির নাম পেইং গেস্ট।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছিলেন। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন আজকের নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, কলকাতা ও তার আশপাশের এলাকায় গত ২৪ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.4 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 67%। গত ২৪ ঘন্টায় আলিপুর আবহাওয়া দপ্তরের পর্যায়ে কোনো বৃষ্টি হয়নি। আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, প্রধানত মেঘলা আকাশ, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের প্রবল সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা। যারা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে বা নদীতে মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। এখন জানিয়ে দেব, 5ই সেপ্টেম্বর শনিবার আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টায় সুভাষিত, ৬:০৫ সঙ্গীতাঞ্জলি, ৬:৩০ আজকের চাষবাস, ৬:৪০ আপনার স্বাস্থ্য, ৬:৪৫ প্রাত্যহিকী, ৭:৪৫ রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম, ৮টায় জানা অজানা, ৮:০৫ তুবড়ি চেনা মানুষ, রচনা নিরূপ মিত্র, প্রযোজনা বিশ্বনাথ দাস, ৮:২০ কীর্তন শিল্পী পলাশ সরকার, ৮:৩০ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী কল্যাণজিৎ দাস, ৯টায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে, ৯:২৫ জেলার চিঠি, নদিয়া জেলা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা অনুপম মোদক, ১০:১৫ গানের ভেলা, উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, ১১টায় যুববাণীর অনুষ্ঠান সিনেস্কোপ, ১২টায় বাংলার মুখ, ১২:৩৩ অতুল প্রসাদ রজনীকান্ত দ্বিজেন্দ্রলাল রায়ের গান, ১

১১টায় রম্যগীতি, ১টা বেজে ৪৫ মিনিটে মহিলা মহল, ২টা বেজে ৫ মিনিটে বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা, ২টা বেজে ৩০ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টায় ক্রীড়াঙ্গন, ৫টা বেজে ৩০ মিনিটে গ্রামীণ শিশুদের জন্য অনুষ্ঠান, ৬টা বেজে ৫ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান। ৬টা বেজে ৩৮ মিনিটে কৃষিকাজের জন্য জলহর খবরের পর শুনবেন কিষাণ বাণী, ৭টা বেজে ১০ মিনিটে কৃষক ও তার পরিবার, ৮টায় বাংলা গানের অনুরোধের আসর, ৮টা বেজে ৩০ মিনিটে স্পোর্টস এক্সট্রা টাইম, ৯টায় নজরুল গীতি, ৯টা বেজে ১৫ মিনিটে আধুনিক গান, ৯টায় নজরুল গীতি শোনাবেন অরিত্র দাশগুপ্ত, ৯টা বেজে ১৫ মিনিটে আধুনিক গান, শিল্পী শ্রেয়সী চৌধুরী, ৯টা বেজে ৩০ মিনিটে মুখোমুখি শুনবেন বুদ্ধদেব গুহর সাক্ষাৎকার, আলাপচারিতায় বামাপ্রসাদ মুখোপাধ্যায়, ১০টায় অখিল ভারতীয় কার্যক্রমে শুনবেন মৃদঙ্গম লায়াভিনায়াম, ১১টায় রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম, ১১টা বেজে ১০ মিনিটে বাংলা আধুনিক ও ছায়াছবির গান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ৬টা বেজে ১৫ মিনিটে সুবদ্ধ সঙ্গীত, ৬টা বেজে ২৫ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম, ৬টা বেজে ৩৫ মিনিটে রামচরিত মানস শুনবেন ২২৮তম পর্ব, ৬টা বেজে ৪৫ মিনিটে ভক্তিগীতি শিল্পী অরিত্র দাশগুপ্ত, ৭টা বেজে ১০ মিনিটে যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, ৮টা বেজে ৩০ মিনিটে নজরুল গীতি শিল্পী মহুয়া ভট্টাচার্য, ৮টা বেজে ৪৫ মিনিটে আধুনিক গান শিল্পী শ্রেয়সী চৌধুরী, ১০টা বেজে ১৫ মিনিটে আঞ্জুমান, ১২টায় সুরভি উপস্থাপনা দেবজানী রায়চৌধুরী, ১২টা বেজে ২০ মিনিটে এবং ১২টা বেজে ২০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ২টা বেজে ৩০ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী সন্দীপন বন্দ্যোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল ৫টা বেজে ১০ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী দেবারতী সোম, ৫টা বেজে ২০ মিনিটে উর্বশী, ৬টা বেজে ১০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ৭টা বেজে ১০ মিনিটে নজরুল গীতি শিল্পী মহুয়া ভট্টাচার্য, ৭টা বেজে ৩০ মিনিটে দর্পণ, ৮টায় হিন্দি ছায়াছবির গান, ৮টা বেজে ১৫ মিনিটে কহকশা, ৯টা বেজে ১৬ মিনিটে স্পটলাইট, ১০টা বেজে ৩০ মিনিটে পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, ১১টা বেজে ১০ মিনিটে হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম ৫ই সেপ্টেম্বর আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে ২৯৭.৬ মিটারে অর্থাৎ ১০০৮ কিলোহার্টজে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় ১২টা বেজে ৭ মিনিট। জয় হিন্দ।